শ্রোতা বন্ধু এবে সময় হয়েছি আপনার মানে আপনার এসএমএস সুমধুর গীতার আসন্তু আসির এই বর্ষাকালীন ঋতুরে সঙ্গীতরে ভিজিবা আউ সঙ্গীতরে মজিবা। কিন্তু চিরহরিত কার্যক্রমের গীত শুণবা পূর্ব আসন্তু কিছু সময় বিজ্ঞাপন বিরতি নবা। আজির চিরহরিত কার্যক্রমের প্রথম এসএমএস টি আসছে মহম্মদপুর বিলাট কটকর পঠাইছেন্তি রঞ্জন কুমার গিল, কৈলাশ চন্দ্র গিল এবং ভরত চন্দ্র পাত্র। আপনার চাইছেন্তি সুনাময়ন আলবমরে বাবুল সুপ্রিয়ঙ্কু শুণিবা পাইঁ রে মেঘ তু শুণি যা, তো দিগ তু ভাঙ্গি যা, প্রিয়া আছি দূর দেশে, যিবু চালি তা পাশে, মো খবর দবু তাকু যা নেই যা। শিল্পী বাবুল সুপ্রিয়।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: পরবর্তী এসএমএস আসছে পঠাইছন্তি প্রভাকর পাত্র প্রমোদ পাত্র রথ ভাই এবং সুদাম ভাই আপনি চাইছন্তি ধোকা আলবমরে অঞ্জলি মিশ্রঙ্কু শুনিবা পাই আপনক ঠিকনাটি হচ্ছে মহম্মদপুর বিলাট কটকরু অঞ্জলি মিশ্রঙ্ক কণ্ঠরে গীতর অর্থটি এবে বর্ষা হেলে খালি দেহ ভিজে এবে বর্ষা হেলে খালি দেহ ভিজে আউ মন ভিজে তোমরি স্মৃতিরে পুনি রাতি হেলে লুহ আখি ভিজে আউ বাকি লুহ পিয়ে ওঠারে

বিহারী মহাপাত্র এবং চিরঞ্জীবী রাউতরায়। শ্রোতমানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হেউছি 308.6 মিটর তথা 972 কিলোহার্টজ যোগে। এই প্রসারণ ডিটিএস এবং লাইভ স্ট্রিমিং অ্যাপ যোগে মধ্য প্রচারিত। প্রচার করুছু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত বৈদেশ বিলাসর স্তরিতম ভাগ।

শেষ হইলা মো পছন্দ। উপস্থাপনা নমিতা মল্লিক এবং জসমিন প্রিয়দর্শিনী। প্রযোজনা প্রজ্ঞা পরমিতা সাহু। বৈষয়িক সহায়তা করেছিলেন শুভশিষ রাজগুরু মহাপাত্র।

0: তারপরে তারপরে
1: কাগজটা আউ গোটে যোগাড় করিবা তড়পড় চাল রে পুলিশ আইলানি
0: হোঙ্গে কামিয়াব হোঙ্গে কামিয়াব এক দিন
2: দিন তোকে চুপ আবে তোকে
0: কবি রসিক শেখর শ্রীযুক্ত কুন্থন দাস এনি প্রবলেম
2: রসিক শেখর না কুঞ্জ কান্ত আবে এতে রাতিরে এঠি কোন করুচু
0: কবিতা লিখুচি আজ্ঞা শুনিয়ে
2: কবিতা লিখুচি না ইয়াপ কোউঠি চোরি করিবার প্ল্যান করুচু
0: স্যার টিকে ভদ্রামীরে কথাবার্তা করন্তু স্যার
2: চুপ ভদ্রামী হ্যাঁ আবে মতে ভদ্রামী শিখাইবু তু সারা শহরর মশহুর হাবিলদার ঝটপট সিং কু তু শিখাইবু ভদ্রামী সতক নালে দেখুচু ইয়ে রোল ঠেঙ্গণি তো পিঠিরু অদা রস নিকাল দেবি সতক বে
0: 100% সত স্যার মু চোর নুহে
2: চোর নুহে
0: না
2: তাহলে কোন পকেট মার দেখা দেখা দেখা সে পকেট কোন রাখছু দেখা
0: স্যার এটা গোটে কবিতা স্যার তম আখির আই
2: মো আখি কি ঠকি দেবু নাই আবে মো আখি কি ঠকি দেবু বলি ভাবিছু আবে চোর ডালে ডালে গলে হাম পতরে পতরে যায়েঙ্গে আর চোর পতরে পতরে যায়েঙ্গে তো হাম সিরায়ে সিরায়ে যায়েঙ্গে
0: কবিতা
2: তো কাট দেখুছ নালে রোল ঠেঙ্গিনি
0: নিয়ন্তু স্যার নিয়ন্তু
2: শোনা পিলা কেতে টঙ্কা
0: টঙ্কা নাই স্যার এটা বা পেপরটা
2: টঙ্কা নাই আবে মতে পেপর পড়াউছু পেপর
0: সতরে কিছু টঙ্কা নাই স্যার থিলে নিশ্চয় দেইথান্তি স্যার দেখু নাহান্তি পকেটরে পাঁচ পয়সাটা নাই খালি দুটা মটর ভজা পড়ছি খাইবে
2: মটর ভজা দুটা দে চবে আবে ফকট রাম গিরধারি দে দে সে পেপরটা দে
0: নিয়ন্তু আয়া আরে স্যার সে পেপরটা কো বুটরে কাই দৌড়ছেন স্যার
2: আবে মো ইচ্ছা মো যা করিবি
0: নাই নাই নাই স্যার সেটা নষ্ট করন্তু নি বহুত কাম আছে আয়া
2: কাম আছে কোন সেতে মহু ঝরুছি হ্যাঁ আও না
0: হ্যাঁ স্যার স্যার সেটা লক্ষে
2: লক্ষে কোন লক্ষে
3: 1 লক্ষ টঙ্কা
2: 1 লক্ষ টঙ্কা হ্যাঁ সেতে লক্ষ টঙ্কা আছে
0: আছে স্যার
2: সেটা মতে দে আবে মশহুর হাবিলদার ঝটপট সিং সাঙ্গারে চালবাজি খেলুছো
0: পেপরটা ইয়াড়ে দিয়ন্তু স্যার কৌছি এই দেখন্তু নিরুদ্ধিষ্ট মানে লোক হজিছি চেপটা নাক চন্দা মুন্ড ধড়া পঞ্জাবি কন বুঝলে স্যার ইয়াঙ্কু খোঁজিকি ধরাই দেলে আয়া লক্ষে টঙ্কা পুরস্কার
2: লক্ষে টঙ্কা পুরস্কার
0: আয়া
2: লক্ষে টঙ্কা তোমা খুব ভালো কবি বুঝলা তোমা কবিতা খুব ভালো বাবুনা টিকে পড়ল শুনিবা
0: মানসিক প্রেমলতা তুমি মোর সপন সুন্দরী মানসিক প্রেমলতা তুমি মোর সপন সুন্দরী সুন্দরী তুমি মোর
2: প্রেমলতা মানে প্রেমলতা মানে প্রেম কথা কৌচি মানে সিয়ে মশহুর হাবিলদার ঝটপট সিং বেটিটি
0: স্যার মতে কোন কৌছেন
2: মানে মু কোন কহুচি কি কালি শুনিবা কালি শুনিবা হ্যাঁ বহুত রাতি হলানি যা ঘরকু যা খাইবি শুই পড়ি যা
0: থ্যাংক ইউ স্যার স্যার স্যার সব পেপারটা
2: সেটা থাও
0: নাই স্যার মানে সেটা লক্ষ্যে পুরা
2: এ 10 টাকা ধর

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: ଅଭୁଲା ଗୀତରେ ପ୍ରଥମେ ରହିଛି ନିହାର ରଞ୍ଜନ ସୁନ୍ଦରାୟଙ୍କ କଣ୍ଠରୁ କେତେ ଗୋଟି ଗୀତ, ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ହରିହର ସେଠୀଙ୍କ ରଚନା।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: জেজে এটা কো প্ল্যান?
4: ট্যাঞ্জেরিন বহুত মিঠা, ভাঙ্গিবনি হেলা। ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দ্য লিংক, এবে করুছি।
3: জেজে রুহ, লিংক রে ক্লিক করো নাহি।
4: কাহিকি?
3: এইটা এসএমএস স্ক্যাম, ক্লিক করিবো তো তুমি।

0: মাহে নদীন সুন্দর ঘন শ্যামে
1: বাবু এতিকি মাত্র মোর অড়ি সত্য হামা বইলে ভদ্রা তুমি মোর গেধান অঙ্গ এই কথা তুমি কহিলে গল আচ্ছা তুম ভাই কু কহি তুম কামনা মু পূর্ণ নিশ্চয় করিবি এ কথা কহি দিয়ে সেই সময় সুভদ্রা পড়িগলা সত্য হামা গোড় তলরে একালরে।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুণবাক যদি চাহুমান তাহলে শীঘ্র শীঘ্র এসএমএস করতু 09495963210 নম্বরে আমি রহিলু আপনার এসএমএস অপেক্ষারী।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসিসারিছি, চলন্তু দেখিবা এসএমএস গুড়িক কেউঠু আসিছি, কি পঠাইছেন্তি এবং অনুরোধর গীত সবু কোন। তেবে প্রথম এসএমএসটি আসিছি বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জামরু, পঠাইছেন্তি নারায়ণ প্রধান। অনুরোধর গীতটি হেউছি আচ্ছা শিলা দিয়া তুনি মেরে প্যার কা, ইয়ার নেহি লুটলিয়া ঘর ইয়ার কা। কথাচিত্র বেবফা সনমর এই গীতটি গাইছেন্তি সোনু নিগম। তেবে নারায়ণ বাবু আপনার অনুরোধর গীতটি প্রচার করছু, শুনে নিয়ন্তু।

জয় জগন্নাথ। আকাশবাণীর সমস্ত স্টাফ এবং শ্রোতাবন্ধু মানুষ বর্ষা ভিজা অভিনন্দন জনাইছেন। বিজয় কুমার দাস, সস্মিতা দাস, প্রজ্ঞা বন্দনা এবং সিমুনু মহাসিংপুর বহুগ্রাম কটকর এবং অনুরোধ করেছেন শুনবাক গীত ত্রিনাথ মেলা কথাচিত্র গাইছেন সুবাস দাস।

কথাচিত্র সৌদাগর, কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং মনোহর দাস শুনিয়া ইচ্ছা প্রকাশ করে এসএমএস করেছেন বলাঙ্গীর প্রভাসিনী।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরে শুনন্তু জোড়ি নাগরা বাদ্য, পরিবেশন করিছন্তি গোলক বিহারী দাস এবং সাথী।

0: শ্রোতাবন্ধু, আশা করুছু আপনার সুস্থ থেবে, খুশি থেবে। রজ পরে পরে আমার প্রায় সবু জায়গায় বর্ষা হয়ে যাইছি, তেমন আমার মুখ্য ফসল ধান চাষ পাই সহল কাম আরম্ভ হয়ে যাইথিবো। তলি পকা বিল প্রস্তুতিরে আপনার লাগিথিবে, বিহন চয়ন, বিহন বিশোধন বিশেষজ্ঞক পরামর্শরে করিবে। আমার লক্ষ্য কৃষিরে আধুনিক জ্ঞানকৌশল যন্ত্রপাতি প্রয়োগ করি অল্প জায়গা এবং কম পুঞ্জি বিনিযোগ করি অধিক অমল পাইবা, তাহাসহ আনুষঙ্গিক কৃষিকু প্রাধান্য দেবা, তেবে যাই আমি কৃষিকু বৃত্তি করি চলিপারিবা। শ্রোতাবন্ধু, কৃষি কার্যর এবে যেমিতি আরম্ভ সময়, আম ছাত্রছাত্রী মানক পাই নুয়া শিক্ষা বর্ষরে নাম লেখাইবার সময় মধ্য এবে। শিক্ষা বিনা আমি কোনসি বৃত্তিরে উন্নতি করিবা সম্ভবপর নুহে। প্রত্যেক পিতামাতা চাহান্তি সেমানক পুয় ঝিও ভল পড়ন্তু, রোজগারক্ষম হুয়ন্তু এবং আত্মনির্ভরশীল হুয়ন্তু। সরকার এবং নূতন শিক্ষানীতির উদ্দেশ্য মধ্য সেয়া। আমার কৃষি ও আনুষঙ্গিক কৃষি উপরে সরকারঙ্ক যোজনা বহুমাত্রারে কাম করুছি এবং শিক্ষা দিয়া যাউছি। এ দিগরে ওড়িশা কৃষি ও বৈষয়িক বিশ্ববিদ্যালয় ভুবনেশ্বরর অবদান সবাগ্রে। বহু ক্ষেত্রে এ বিভাগ কাম করুছি, শিক্ষাদান করুছি। এ বিষয়ে অধিক জানিবা পাই শিক্ষার্থী ছাত্রছাত্রী মানকু কৃষি বহুবৃত্তি শিক্ষারে প্রবেশ করাইবা পাই আজি আকাশবাণীর কৃষি শিক্ষারে গোটি মূল্যবান বিষয় রয়েছে। ওড়িশা কৃষি ও বৈষয়িক বিশ্ববিদ্যালয়ের কৃষি বহুবৃত্তি শিক্ষা বিশেষজ্ঞ অছন্তি ডক্টর মহামায়া প্রসাদ নায়ক, তাঙ্ক সহ কথা হেউছন্তি দুর্গা মাঝি।
1: আজর কার্যক্রমে আলোচনার বিষয় রেখেছ ওইউটি বা ওড়িশা কৃষি ও বৈষয়িক বিশ্ববিদ্যালয়ের কৃষি বহুবৃত্তি শিক্ষা, এই বিষয়ে আলোচনা করিয়া পাই বর্তমান আমগণরে উপস্থিত অছন্তি ওড়িশা কৃষি ও বৈষয়িক বিশ্ববিদ্যালয় অধীনস্থ কৃষি সম্প্রসারণ বিভাগর বিভাগীয় মুখ্য তথা কৃষি বহুবৃত্তি শিক্ষার যিনি নির্দেশক অছন্তি সে আমগণরে আসন্তু ডক্টর মহামায় প্রসাদ নায়ক। ডক্টর নায়ক, আপনাকে স্বাগত করছু আজির এই কার্যক্রমক। তবে এই যে আমি কহিলে বিষয় যে আছে ওইউটি কৃষি বহুবৃত্তি শিক্ষা, এটা কোন সে বিষয়ে টিকে ধারণা দেবে।
2: ধন্যবাদ শ্রোতা বন্ধু মানুষ, নমস্কার। আমার যে প্রথম

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া লোক সঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত শুনবা চাহিদা আম পাখক এসএমএস করতু 09495963210 নম্বর আমি রহলু আপন মানকর এসএমএস অপেক্ষারে।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি যাই চালু দেখা প্রথম এসএমএস টি কি পঠাইছেন প্রথম এসএমএস টি পঠাইছেন দুর্গা প্রসাদ দলাই পারিশ্বর সাহি জোব্রা কলেজ স্কোয়ার কটক রু শুণবাক ইচ্ছা প্রকাশ করেছেন খুব সুন্দর গীতটি শিবরথঙ্ কণ্ঠরে গীতটি হচ্ছে স্মৃতি এক পিলাদিন ভঙ্গা খেলনা আলবম মল্লিফুল গজরা

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: খুব সুন্দর গীতটি শুনিবাকু ইচ্ছা প্রকাশ করি অনুরোধে এসএমএস করিছন্তি খুর্তারু ওসিন। অনুরোধের গীতটি হেলা

0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: পরবর্তী এসএমএসটি আসিছি গোপপুর নিশ্চিন্ত কৈলি কটকরু পঠাইছন্তি সুনিতা পৃষ্টি শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি হিউমেন সাগরক কণ্ঠরে তু মোর আলবমর গীত ধন ধন ডাকি মতে ঠকি তু দেলু সুনিতা ভণী আপনকর অনুরোধর গীতটি প্রচার করছু শুনি নিয়ন্তু

শ্রোতা বন্ধু, পূর্ব অধ্যায়ে শুণুলে আকাশবাণীর পূর্বতন সুনামধন্য ঘোষক, ক্রীড়া ভাষ্যকার এবং সম্বাদ পাঠক শ্রী গোপাল চৌধুরী অভুলা স্মৃতিগুলো। তাঁর স্মৃতির পরিসীমা এত ব্যাপ্ত যে তা গোটিয়ে অধ্যায়ে সীমিত হয়ে পারি, তেণু আজ আউথরে কথাবার্তা আগুন বড়াইবা, স্মৃতিচারণ করা তাঁর অতীতক, অভুলা স্মৃতিক আনুভূতি শুণবা আকাশবাণীর অভিলেখাগার সংগৃহীত এই অমূল্য সাক্ষাৎকার দ্বিতীয় ভাগ। তাঁর কথাবার্তা করেছেন ডক্টর ঋষিকেশ পণ্ডা।

শ্রোতা বন্ধু, স্মৃতির পাহাচ কার্যক্রমকু এইটি আজি শেষ করিবা। আজির কার্যক্রমরে আমসহ নিজ জীবনর অনুভূতি আর স্মৃতিকু বাঁটিথিলে আকাশবাণী কটকর পূর্বতন ঘোষক এবং ক্রীড়া ভাষ্যকার শ্রী গোপাল চৌধুরী। আগামী কার্যক্রমরে পুনি থরে সেই পুরুণা স্মৃতিকু সাউটিবা, শুনিবা আউ জনে ব্যক্তিত্বঙ্ক পুরুণা মুহূর্তগুড়িকু, বখাণিবা তাঙ্ক অনুভূতিকু। আজি পাই এতিকি।

0: এইটা একদম সিম্পল এবং সেইটি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
2: ঠিক সময় বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জাঁছি বিহন ঠিক সময় বুণা যাই সারিছ
3: মু ফসল বিষয়ে নুহে এনপিএস সঞ্চয় বিষয়ে কৌছি
2: আজ্ঞা ইয়ে এনপিএস সঞ্চয় কোন
3: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্କ প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনকর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রহন্তু
4: প্রচার করছো কার্যক্রম যুববাণী।

0: কেউ বলস্তরে প্রিয়তম পুত্র সুমন্ত মোর ফেরিয়াস পদ্ম ফেরিয়াস মা কনক তুমধ্য ফেরিয়া মা।
1: মহারাজ, ওড়িশার রাজা পুরুষোত্তম দেব গড় নিকটরে আসি যুদ্ধ করিবে, সৈন্য সামন্ত অকলন্তি।
0: প্রহরী, যুদ্ধ হেউ প্রহরী, কিছু ভয় নাই,
1: বড় নিকটরে শত্রু।
0: সে তোর কল্পনার অতীত প্রহরী, অতি নিকটরে শত্রু। জীবনর প্রত্যেক ধমনীরে প্রতি তন্ত্রী ভেদ করি শত্রু, এ যুদ্ধরে মুঝে পরাস্ত, আও কি যুদ্ধ।
1: নগরবাসী বড় সংকিত মহারাজ।
0: আচ্ছা,
1: যুদ্ধকু প্রস্তুত হেবাক হেব।
0: প্রস্তুত প্রহরী, সবু প্রস্তুত, কাই কেউ বাটে যায়, মু যুদ্ধকু যায়।
1: মহারাজাঙ্কর এ কি পরিবর্তন, পাগল পরি যে ইয়ে পবনরে সে যেপরি উড়ি চালিগলে, প্রাণরে হর্ষ নাহি, মুখরে হাস্য নাহি, কণ এ সম্মুখরে যুদ্ধ, ভীষণ এ যুদ্ধ, কাঞ্চির কি ভাগ্য কি পরিণাম।

0: তোমার একাগ্রতার মুগ্ধ হই মু শ্রীক্ষেত্র ধাই আসিছি বিশ্বনাথ, তুমি মো স্বপ্নকু ঠিক রূপ দেই পারুছ।
1: সবু তো ছামুঙ্কর নিষ্কলঙ্ক কামনার ফল।
0: না বিশ্বনাথ, নরসিংহদেবর কামনা নিষ্কলঙ্ক নুহে। অতীতর সেই মধুর স্মৃতি, শিশুপালগড় জেমা মায়াবতী, মোর প্রাণপ্রিয়া মায়া।
1: ছামু, শিবে সান্তর মতে মহারাজাঙ্ক আদেশ জনাই দিয়েছন্তি, মায়াদেবীঙ্ক নিখল মূর্তি মু নিজে গড়িবি।
0: ধন্য শিল্পী, তুমি বিশ্বর নমস্য।
1: মহারাজাঙ্কর ইচ্ছা পূর্ণ হেউ।
0: আউ কেতে দিন পরে কার্য সমাপ্ত হব শিল্পী?
1: ছামু, স্বচক্ষিত কার্যর অগ্রগতি দেখুছন্তি, শিল্পী মানে অক্লান্ত পরিশ্রম করুছন্তি। ছামু, কিন্তু এ যে আহরি অনেক দিনর কার্য মহারাজ।
0: অনন্ত সময়ের সমুদ্রে সীমার এক সরল রেখা টানি দিও শিল্পী, মো ব্যস্ততার অবসান ঘটাও।
1: হ্যাঁ ছামু, মোর সমস্ত শক্তি বুদ্ধি বিনিযোগ করি মন্দির কার্য মু আহরি ত্বরান্বিত করিবি।
2: আসি সন্ধ্যা হেলানি, কোন ভাবুছু একা একা? আরে মতে চিনি পারুনু, মু পরা তোর ঘন মৌসা।
1: প্রণাম মৌসা।
2: আরে উঠু উঠু, সেই কালু আসিছু যে, খবর অন্তর নাই তো খবর নেবাকু বড় অঝট কলা পরারে বহুটা কেতে দরব গণ্ঠিলটারে বাঁধি দেইছি। নে নে দেখ দেখ।
1: দায়িত্ব কথা তো বুঝুছ জানুছ মৌসা, মহারাজাঙ্ক আদেশ তুমি জানিছ, বজ্র শপথ নেই এই মন্দির কার্য।
2: হ্যাঁ, তিনিপা কাম সরিগলানি মু দেখুছি, ঝট ঝট কামটা তুটেই দেলে তো মুন্ডরু বোঝ ওহ্লি যাব রে বাবা। বহুটা আমার কেতে দিও দেবতাঙ্কু মনাসিছি, কেতে করি মতে কহিছি, তু কিছি চিন্তা কর না বিশু, তো কামরে তু লাগ।
1: মৌসা, পোমর ফল অছি তো?
2: বগুয়া ধরমাটারে দিন রাতি মোরি সাঙ্গরে তার খালি খেল, দেখিবু তো না দিনে সেই রখিব রে।
1: মু যা পর্যন্ত ঘরর দায়িত্ব তুমি নিয়েছ মৌসা।
2: ঘনশ্যাম বঞ্চি থাও থাও তোর কিছু হবনি, মন থয় করি কামরে লাগে। তু যোদিন এ কাম শেষ করিবু সেদিন এ রাইজর গোড়ি মাটি কথা কহিব রে, আউ এ নীল দরিয়া মন খোলি ঠো ঠো পরা হসিব।
1: হ্যাঁ মৌসা, সব তোমার আশীর্বাদ, পথশ্রমের এত বাট আসিছ, তুমি আগে খাই পিঠে বিশ্রাম নিও, চ
2: আ বাবা।

0: এই রাতের মায়া নিরল পরিবেশ আউ তুমি
1: তা সাঙ্গক অসংখ্য পাথর মূর্তি
0: না মু আজি হাত পাহান্তরে পাইছি মোর মূর্তিমন্ত জীবন কল্পনা
1: মু যে হলদি বসন্ত উড়ি যাবি
0: উড়ি যাব কোঠি উড়ি যাব
1: যেউঠু আসছিলি সেইটি কি
0: না না তোমাকে মু জ্যোৎস্নার আলোকরে নিরিখি দেখিবি
1: রাত্রির ঝাপসামলিন আলোকরে
0: সাগরর ছাতিরে দোহলুচি চন্দ্রমা সেই আলোক মোর যথেষ্ট মাড়িনি তোমাকে মু পাষাণ মধ্যে অমর করে রাখিবি মন্দির দেহে আঙ্কি দেবি তোমার রূপর আলেখ্য মন্দিরর নারী মূর্তি হব তোমার শিল্পী রূপ আজি নিশার এই ক্ষীণ আলোকরে তোমার এই যে অপরূপ রূপকান্তি তা আমার শিল্পী সত্যকে জীবন ভাবে উজ্জ্বল রাখিব মাড়িনি মাড়িনি মূর্তি ঠিয়া হো মু তোমার রূপকে পথরে আঙ্কি দিয়ে ঠিয়া মাড়িনি বাস মুহূর্ত মাত্র ঠিয়া হো

0: চমৎকার, চমৎকার মালিনী, চমৎকার। তোমার অপূর্ব ভঙ্গি মতো চমৎকৃত করুছি। মো হাতর হাতুড়ি ছেড়ি রবিসুরা সপ্তরে তুমি যে থকি পড়ুন, এমতি নাচি চালছ, নাচ নাচ আহরি নাচ। মো থকা মনকে তুমি পুলকিত কর, ছন্দময় কর।
1: না না শিল্পী,
0: নাচ
1: না
0: নাচ।
1: মোর একাগ্রতা অভিনিবেশ আজ বাধা প্রাপ্ত, মো ক্লান্ত, মো নিরুপায়। মতে ক্ষমা কর,
0: না না
1: মতে ক্ষমা কর শিল্পী,
0: না মানি
1: না পারুনি,
0: না মানি না। তুমি ভুলি যাচ্ছ মালিনী, সেদিন কৌল না হেউ পছে যেতে কষ্ট, সবকিছি বিনিময়ে তুমি হব মো শিল্প নমুনার জীবন্ত প্রাণ।
1: কিন্তু কিন্তু মু পারুনি
0: মালিনী,
1: রক্ত মাংসর দেহ ধরি মু যে জনে নারী
0: মালিনী।
1: মোর কামনা ও বাসনা আছে, মো মুহর ভাষা হৃদয়ের আবেগ কোন পাথর প্রতিমা পরি স্তব্ধ। হৃদয়ের ভাষা কোন বুঝি পারু নাহান্তি শিল্পী শ্রেষ্ঠ।
0: হৃদয়ের ভাষা
1: প্রেম,
0: প্রেম, প্রেম কহিলে মু বুঝি প্রতিভার পূজা।
1: প্রতিভার পূজা যার পুনি প্রতিভা ন থাকে?
0: প্রতিটি মানুষ পাখে কিছু না কিছু সদ্গুণ থাকে মালিনী, সেইটা হচ্ছে তার প্রতিভা। সেই প্রতিভা হি অন্যকে আকর্ষিত করে, এই আকর্ষণ না হচ্ছে প্রেম।
1: হ্যাঁ এই আকর্ষণ তো প্রেম। হেলে হেলে মু যে জনে দেবদাসী, সবরি আখিরে ঘৃণ্যা।
0: না সবরি আখি আর মো আখি ভিতরে তফাত অনেক। সবরি আখিরে যা সুন্দর দিশে না, তার ভিতরে শিল্পী দেখে সৃষ্টির রহস্য। অন্য আখিরে যা অপবিত্র, শিল্পী আখিরে চিরপবিত্র।
1: শিল্পী এ অবধি মোর নর্তক জীবনর ব্যর্থতা ভিতরে মু তো কেবে বি পাইনি প্রেমর গন্ধ।
0: কাহিকি মালিনী, তুমি আত্মবিশ্বাস হরাউছ কাহিকি?
1: শিল্পী আপন কোন বুঝি পারু নাহান্তি মো অন্তরর বেদনা। প্রসারিত করন্তু বলিষ্ঠ হস্ত যুগল, বন্দ করন্তু ছেড়ি হাতুড়ির কর্কশ শব্দ।
0: মালিনী
1: মো আজি দুর্বল, চাই আপনকর দুর্লভ সান্নিধ্য।
0: মালিনী, মালিনী, বিশ্বনাথর অন্তরে তোমার রূপর ছটক, তোমার সদা চল চঞ্চল নৃত্যর ছন্দে শিল্পী আজ বিহ্বল। তুমি তো তার মূর্তিমতী কল্পনা মালিনী, তোমার ভিতরে সে দেখুছি পূর্ণাঙ্গ সূর্য মন্দিরকু। আও কিছুক্ষণ অপেক্ষা কর, তুমি অন্তত অপূর্ব ভাবভঙ্গিকু তুমি ভাঙ্গি দিও না মালিনী, ভাঙ্গি দিও না।
1: দেহরে আজি মোর চঞ্চলতা অবিশ্রান্ত ভাবরে।

0: কিন্তু তার ব্যক্তিত্ব কেবে কোনসি পরিসীমা মধ্যে সংকুচিত হয়ে রহিবা পাই চাহু নথিলা। সেই থিলা সতরে অদ্ভুত মুক্ত চিন্তার স্বাধীনতার উপাসক। সমূহ জীবনের স্রোত ভিতরে সে চাহিথিলা আপনাকু সামিল করিবা লাগি। তার সেই ছাত্র জীবনের সে লম্ফ দেইথিলা স্বাধীনতা আন্দোলনের জোয়ার মধ্যকু। জেল বি যাওয়াকু পড়িথিলা তাকু।
1: জন্ম মাটির ডাকরে আসি পৌঁছিছি আমমানক নিকটরে। স্বাধীনতা আমার জন্মগত অধিকার, সেতিরু আমকু কেহি বঞ্চিত করি পারিবে নাহি। সারা ভারত বর্ষ আজ জাগ্রত গান্ধীজিঙ্ক আহ্বানরে, ডু অর ডাই আজ আমার মন্ত্র। এড়ু ব্রিটিশ কথারে ডরি আমি কেবে এ বিদ্রোহ রচিবা নাহি। কো ভাই মানে

0: জমি চারিঘণ্টা রেজিষ্ট্রেশন হয়েছে, লোকেশনটা মন্দ নুহে ম, স্টেট ব্যাঙ্ক র ঠিক অপোজিট ডিরেকশন রে।
1: হলি রমাকান্ত, এসব কোণ বুঝিপার নি হলি, মতো কিছু নকই নপচারি তুমি এত বাট আগে গেল কেমতি?
0: তোমাকে পচারিলে তুমি তো স্ট্রেট মনা করিথান্ত, কইথান্ত ঘর আমার কোণ হব কইল দেখি, কতদিন আমি এমতি ভড়া ঘরে রহিতিবা?
2: হ্যাঁ সিদ্ধার্থ, অলে ঠিক কইছন্তি, মো জানিছে ঘর তৈরি পাই জায়গা কিনিবা কথা উঠিতিলে তো ভীষণ বিরক্ত হইতান্ত,
0: ঠিক
2: দুইক ভিতর ঝগড়া লাগিথান্ত, তেণু তো নজনে অহলা জমি কিনিছন্তি।
0: এক্স্যাক্টলি,
2: ঘর পাই মু প্ল্যান করে দিয়েছি, কাম আরম্ভ হব আউ তিন চার দিন পরে, মু কথা দউছি ঠিক দুই মাস পরে বিল্ডিং কমপ্লিট হইছি। তোতে এই কথাটা কোদিন হঠাৎ দুয়ে কহিদি গোটে সরপ্রাইজ দবু বলে ভাবিলু, তাপরে ইউ উইল বি দ ওনার অফ দ হাউস, তোতে ন কই না
1: না না না না না না মুনুয়ার মাকান্ত, না না না ওনার হব অলি, এসব আসক্তিরে ঘাঁটি হওয়া মতো জমা ভাল লাগে না, মোর রোগী সেবা ভালো তো মু ভালো, হ্যাঁ না না মতো এটা ভালো,
2: এইটা তো তো আপনি ভুল বুঝনা সিদ্ধার্থ, শুন শুন, তুই এখানে আসলুনি অনেক দিন হলা, জনে ভালো ডাক্তার ভাবরে বি তোর না কমেইছু, লোক মানে তো এটি দেবতা বলে মানন্তি,
0: অফ কোর্স
2: তোর চেষ্টার এটি গড়ি উঠছে গোটা হসপিটাল, আম কোম্পানি আউ এটিকার বদান ব্যক্তি সহায়তার তার এক্সটেনশন বি চালিছে, তারপরে এপরি ওটা স্থিতিরে তোর নিজের খন্ডে ঘর কোন দরকার নেই,
0: সে তো
2: মাত্র তিন চারি বর্ষ হব আসি মু প্রায় বিরতিপুরে খন্ডে ঘর করে সারি, তু কী পারিবুনি? সেইথিপাই জায়গা কিনিবা পাই মু অলিকু সহায়তা করিছি, বাস
0: খালি সেতিকি নুহে, ঘর কমপ্লিট হওয়া পর্যন্ত সে তাকে সুপারভাইজ বি করিবে, আমার খালি মঝি মঝিরে তাকে পয়সা দেবা কথা। আও
2: আরে বুঝিলু সিদ্ধার্থ, তো ঘর কাম সরিলা পরে যাই মো সুপারভিজন র পাওয়াটা দেই দেবু, হ্যাঁ হউ মো তাহলে উঠে, শুভ দেলা দিন পুনি ভেট হবনি তম দিঙ্গ সাঙ্গরে,
0: গোটে মিনিট রুহন্তু, গোটে মিনিট প্লিজ, আপন দুই জনক খাইবাটা মো টিফিন কেয়ারে নেই আসে।
2: আরে বাবা ভুলি যাইতলি, ঠিক আছে আনতু।
0: আজ্ঞা।
3: প্রকৃতরে সুখী নছিলে ডাক্তার সিদ্ধার্থ, তাঙ্কু যেমিতে ঘেরি রহিথিলা গোটে প্রকার অসহায়তা উদাসীনতা, সে ভাবুথিলে সে যেমিতে বন্দী হয়ে পড়ুছন্তি, তাঙ্কু অলক্ষ্যে অহল্যা যেমিতে গোটে কারাগার তৈরি করে চালিছন্তি তাঙ্কু পাই, সেঠারু মুক্তি কাই? সেদিন গোটে ঘটনা ঘটিলা যা সিদ্ধার্থঙ্ক বিষাদকু বঢ়াই দেলা অনেক মাত্রারে।
4: বাবু, আজ্ঞা বাবু, ডাক্তার বাবু অছন্তি।
5: কে কে সেটি?
4: জনে রোগী বাবু।
5: আরে কোন হেলা?
4: খুব গরিব বাবু, মু মোর সা ভরসা কে না, গোটে ট্রক ডালা উপরে বসি বসি মু অনেক দূরু আসিছি বাবু।
5: আচ্ছা রুহ রুহ রুহ রুহ, মু যাউছি যাউছি।
4: বাবু বাবু মতে রক্ষা কর, বাবু মতে রক্ষা কর, নইলে মোর পাঁচ প্রাণী কুটুম্ব ভাসি যাবে বাবু।
5: আরে ও হো,
4: মতে মতে ভালো করে দিও ডাক্তার বাবু,
5: ও হো
4: মতে ভালো করে দিও।
5: আরে ই কোন হুচি কোন হুচি, এ এ উঠা উঠা উঠা উঠা, আহা আগে উঠা উঠা উঠা, মো গড় ছাড়ো। আরে ও হো, এমনি ব্যস্ত হলে চলিব? যাহা রোগ হয়েছি তার চিকিৎসা করলে সিনা ভালো হবো, কোন হয়েছে তোমার?
4: বাবু মতে মতে ক্যান্সার হয়েছে বাবু, মোর তলে পেটরে ক্যান্সার হয়েছে, খুব কষ্ট হচ্ছে বাবু।
5: ক্যান্সার?
4: হ্যাঁ বাবু, অনেক চিকিৎসা করলি কিছু ফল হয়নি, আপনার হাতর যশ শুনে অনেক দূরু মু আসিছি, মতে ভালো করে দিও ডাক্তার বাবু, মতে ভালো করে দিও, ঠাকুরে আপনার উচিত রু উচিত করবে ডাক্তার বাবু।
5: শুন তুমি বস বস বস, এটি বস, মু দেখুছি, বস বস
4: বাবু। বাবু এই নিয়ন্তু দুইশ টঙ্কা আনিছি বাবু, মো বাড়ি গোটে ফলন্তি আম্ব গছ থিলা, তাকু বিকিকি আনিছি।
5: শুন,
4: গরিব গরুবা মানুষ বাবু, পয়সা কোটি কোটু পাইবি, মূল্য পানি লাগি চলে, মো ভারি যাই তা ঘরে পাইটি করে বাবু, তিনি তিনিটা দিলা ওলিয়ে খাইলে ওলিয়ে উপাস।
5: শোন,

0: ধরাবন্ধা জীবনর অটগলি মুক্ত হওয়া পাই। এনে সিদ্ধার্থঙ্ রোজগারক সঞ্চি সঞ্চি খুব মোটা অঙ্ক করে পড়ি অহল্যা এক প্রকাণ্ড ঘর তৈরি করে সারে। স্বামী সিদ্ধার্থ চাহুচার বন্ধনর মুক্তি যে বন্ধন তাঁপা সৃষ্টি করেছেন অহল্যা, আউ তাহা অধিক শক্ত হয়েছে অহল্যাঙ্ ঘর তৈরি করবার। জনে চাহুচি মুক্তির স্বাদক উপভোগ করব তো, আউ জনে চাহুচি বন্ধনক আপণাই নেই ভোগ বিলাসে সময় কাটিব। জনে চাহুচি বঞ্চব সমূহ মানিষ ভিতরে সে সীমাতীত হব, আউ জনে চাহুচি সীমাবদ্ধ হয়ে সেথিরে খোঁজব জীবনর সার্থকতা। তেবে পত্নী অহল্যা যে সিদ্ধান্ত নিয়েছেন সেথিরু সে ওহরি যাবার প্রশ্ন না। তাঙ্ক পরিকল্পিত সুন্দর ঘরটি এবে সরি আসলে, সেই ঘর হব তাঙ্কর পরিচয়। সেটি রহবে তাঙ্কর উত্তর পুরুষ, সে ঘর বি দেখিব কেতে রকমের উৎসব। দেখা যাও এই পরিস্থিতিরে সে কি সিদ্ধান্ত নৌচন্তি।
1: অনেক পরিশ্রম, রোগী সেবা, এসব ভিতরে সারাদিন বুড়ি রহলে বি কাহি কিছু নিদ হজি যাচ্ছে মো আখিরু, জাণি হোনি সত্যি যেমতি কোন গোটে ঘটি চালিছে মো ভিতরে। কিন্তু অলি তার খবর তো রাখিনি, অলি অহল্যা ভাষাণী অহল্যা সতরে মতে সে কেতে দূর জানে, অথচ মতে সেদিনে নিবিড় ভাবে ভালো পাওয়া মো হাত ধরি সংসার করেছিল, এবে সে সন্তান মা হওয়া যাচ্ছি। তবে কোন সে সিদ্ধার্থর মানসিকতা আর তা ভিতরের সিদ্ধার্থক ভালো পাও না, জমা নুহে সে সিদ্ধার্থক বুঝিনি। সেদিন মহাপুরুষ সিদ্ধার্থকু কেতে ভাবরে বা বুঝিলে গোপা, ইতিহাস কেতে বা বুঝিছে এই দুইঙ্কু। শতাব্দী পরে শতাব্দী বিতি যাইছে, সিদ্ধার্থ গৃহত্যাগী হবার যে ব্যাখ্যা হয়েছি তাকে যোড়ি দিয়া যাইছে তাঙ্ক ধর্ম ও দর্শন সহিত। কিন্তু বিবাহ পরে ধীরে ধীরে দুইঙ্কর মানসিক স্তরে আদর্শর ব্যবধানকে নিয়ে যে পাচেরি গড়ি উঠিছিল কাই, সেই বিষয়ে তো ইতিহাস কিংবদন্তী জনশ্রুতি পুরাপুরি নীরব। ইতিহাস কেবল প্রচার করেছি সংসার বিরাকি সিদ্ধার্থ পত্নী ও রাজ্য পরিত্যাগ করে সাধনা পথরে বহির্গত হলে। ইতিহাস সিদ্ধার্থ নিকটরে জীবনক বঞ্চাইবা ও বুঝবা উপায় কোন থিলা যে গৃহত্যাগী হওয়া ব্যতীত মতে বি যাওয়া হব, বঞ্চবা হব মুক্ত আকাশ তলে, ঘাসর অবিস্তীর্ণ গালিচারে, প্রখর সূর্য কিরণরে, আউ চম্পা ফুলিয়া জহ্ন আলুরে শুইথাও অড়ি। অহল্যা পাশাণী পরি তা গর্ভর বিনিশ্চিত নিদ্রে শুইথাও মোর ভাবি বংশধর, মতে একাকি যাওয়া হব, খোঁজবাক হব জীবনর মূল্য, হ্যাঁ খোঁজবাক হব, একাকি যাওয়া হব। সিদ্ধার্থ এবে মুক্ত, পবনরে মধ্যে সেই মুক্তির অনুভব। ভাসি আসুছে কাহার গীত, গীতর ঝঙ্কারে জীবনর নূয় ইস্তার, কি কি যেমতি লিখি দিয়ে যাচ্ছি, ছাই ছাইয়া জহ্ন আলুরে রাস্তা সেপট শাড়বণরে।

0: দরকার, যা পাইলে মো শুখিলা জীবনরে বঞ্চিবার সামান্য টিকে আশ্বাসনা মিলিব।
1: মু জানে দে বাবুঙ্ক পাই তম মন আকুল রয়েছে, রুহ সবুর কর, এইনে তো খালি টঙ্কা আসিছে, এনিকি বাবু চিঠি বি দেবে, ভল মন্দ লেখি জনাইবে, ছুটি নেই ঘরকু আসিবে।
0: সেইটি আশাকু সম্বল করে মু বঞ্চি রয়েছিল, কি জানি কোদিন মো কপালে সেদিন সকালর কোয়ল সূর্য উঠিব, এই কালরাতি পাইব সেদিন।
1: হব হব ল দে, এই টিকে আগুরু পরা কহুতিলি মনিষর ভাগ্য ঘড়ি ঘড়ি কে ফেরে।
0: ও তু গোটে কাম কর বিমলা।
1: কন?
0: তু টিকে দেউলকু যা, ঠাকুরঙ্ক ঠিক ভোগ রাগ দেবু, আউ দেউলগড়ারে যেতে ভিকারি বসিথিবে তাঙ্কু টঙ্কা তক বাঁটি দেবু।
1: কন সবু তক টঙ্কা?
0: অল্প কিছু আম পায়ে চলিবা পরি রক, সবু টঙ্কা তু বাঁটি দিয়ে বিমলা। মো মন কুছি তাহলে তো বাবু নিশ্চয়ই ঘরকু ফেরিবে।
1: হো দিও তবে 100 টঙ্কা, সেইথেরে সবু হব।
0: নে হেলে টিকি চঞ্চল ফেরিব,
1: আজি আও পাইটিকু যাই হবনি, মু দেউলেরে ভোগ দেই সাঙ্গে সাঙ্গে ফেরিবি।
2: আলো মা শ্রীমতী।
0: কে? বউ বাপা।
3: হো হো হেলা হেলা, উঠ উঠ মা।
0: বাপা হঠাৎ চালিয়েছিল যে,
2: ন আসি আও চারা কোন
0: কী কন পুনি হেলা তোম মানকর, তোম মানক উপরে বোঝ হইবেনি বলি তো বিমলাকু নিয়ে মু ফেরি আসিলি।
3: আমুক আউ লজ্জা দিয়ে না মা, মু এবে মো কর্ম ফল ভোগুছি।
0: কন হেছি কহ না।
2: আহা ঝিও আগেরে সত কইবাকু এমিতি পছৌছ কাইকি?
0: কন হেছি বাপা?
3: হ্যালো মা, তেল ভারে এতে পড়ি গলা যে জমিদারি সব বিক্রি হয়ে গলা, শেষকু পকা ঘর খণ্ডকু বি নিলাম হয়ে গলা।
0: আউ তম পেনশন?
2: পেনশন টঙ্কা কোন আউ মিলুচি, সেতক বি বন্ধ হয়ে গলা
0: কাইকি?
3: সে অনেক কথা লো মা, আজি পুছুচি গোবিন্দ প্রতি মু কেতে অন্যায় করছি, চাকরি কলা বেলে সরকারি টঙ্কা হেরফের করিথিলি, লাঞ্চ নেই ধরা পড়লারু চাকরি তো হারাইথিলি, এবে জরিমানা বাবদকু পেনশন টঙ্কা বি আডজাস্ট হচ্ছি।
2: তো ছড়া আম বুড়া বুড়ীঙ্কর আ কেহি নাহাতিল মা, বড় আশা করি তো দুয়ারকু আসিছু, তু রখিলে রহিবু, নইলে দাণ্ডর গছ মূলকু আশ্রা করিবু।
0: বউ মু তম ঝিও, বাপা মা প্রতি সন্তানর তো কিছু কর্তব্য আছে, বিপদ বেলে মু নিশ্চয় তোমাকে সাহায্য করিবি। হেলে বউ এই ঘর তো তোমার জ্বাইঙ্কর, যাহাকু তুমি দিনে কেবে হেলে ভালো বলে কহিন, যাহা সহিত প্রতারণা করিছ, কুকুর ভলি ব্যবহার করিছ, গালি গুলজ করিছ, অভিশাপ দেইছ, তাঙ্ক ঘরে তোম মানুষ রক্ষিবা অধিকার তো মোর নাই।
3: মো ফুল পাই মু ক্ষমা মাগুছি ঝিও, গোবিন্দ কু হাত উঠু ধরি মু নেউরা হেবি, হেলে তু আম মানুষ ফেরি দে নালো।
0: এতে সরি হেলো, অথচ নিজ জুয়াই কু চিনি পারলনি, শেষকু নীলজঙ্গ পরে তাঙ্করি দুয়ার কু আসছে আশ্রা নেবাকু।
3: থাও মা থাও।
2: আলো মা, যদি তু রক্ষি ন পারিবু তেবে আমি ফেরি যিবু, হেলে সে পছ কথা কু উঘেই তো বাপাঙ্গ মনারে আউ দুঃখ দেয় না।
0: না না, ফেরি যিবা কথা মু কহনিবু, সেদিন যেতবে তোম মান পাখু যাই তোমে মানে মতো সিনা ফেরাই দেল, মু যেমি জগতের কাহারি কিছু নুহে, হলে মু ফেরবা পরে বুঝিপারছি এই ভঙ্গা কুড়িয়া হি মোর স্বর্গ, এই মাটি চটাণর মাটিয়া রঙ হি মো জীবনরে বঞ্চিবার মোহ ভরিদেব। জানবু দীর্ঘ দি বর্ষ কাল জীবন আ মরণ সঙ্গে লড়াই কলা পরে আজ মু জিণিছি।
2: তা মানে তো?
0: হ্যালো নাই, মু খুব ভাল আছি, রোগ বৈরাগ মোর কিছু হইনি, হলে আজ দি বর্ষ পরে মুখর সন্ধান পাইছি।
3: গোবিন্দ তেবে
0: সে অনেক কলিকতার ইয়ং কোম্পানি জোতা কারখানার।
4: মতো কে ডকাইলে স্যার?
5: আজ আপনার নাঁরে দ্বিখণ্ড চিঠি আসছে গোবিন্দ বাবু, খণ্ডে অবশ্য প্রাইভেট, মু খোলিনি, হলে আর খণ্ডক আমার কোম্পানি ঠিকানার আসছিল, তেণু বাই মিষ্টেক খোলি দিলে।
4: বাই মিষ্টেক?
5: হ্যাঁ, কারণ সেইটা মধ্যে আপনার আড্রেস করা যাইছে।
4: সে চিঠিটা কাহি স্যার?
5: আপনার দুঃখর দিন সরিগেল গোবিন্দ বাবু, এণিকি ঘর বাহুড়ার আনন্দ নিয়ে গাঁকু ফেরি যা, এই নিয়ন্ত মধুবাবু পাখু আসছে, সে আপনার তাঁর উৎকল ট্যানেরিতে মাসিক 1000 টাকা দরমারে বাহাল করা চাহিদি, কখন এতর খুশি তো?
4: এসব আপনার অনুগ্রহ স্যার, মোর কার্যদক্ষতা মূল আছে কেবল আপনার প্রেরণা উৎসাহ আপনার গভীর বিশ্বাস, সেইজন্য আপনার পাখে চিরদিন কৃতজ্ঞ রবি স্যার।
5: কিন্তু দেখুন তো

এই তো দীনেশ দাসরা অলিঅলি ঝিও বেচারি শোই পড়ছি ছিণ্ডা কতরা উপরে, আজি খাউ নথলা হলে তাকে মু আজি জবরদস্ত খুঁই দিয়েছি মো নিজ হাতরে, তা নাটক বি বদলাই দিয়েছি, অরুণারু সে হয়েছি অমিনা, মো বেটি অমিনা, আজি সে মতে বাবা বলে ডেকেছি, বাবা মো পাটিরে জোর করে খুঁই দিয়েছি, মতো বাপ বলে আদর দিয়েছি, সে শয়তান ইসমাইল আউ নয়ন টঙ্কা কেতটা মতো দিয়েছিল বলে ঝিওটা কিনি নাই কলকাতার চালাণ করা জিদ করলে ছুরি বি দেখা হলে এতে ছোট ঝিওটা হলে কণ হব, মতো বঞ্চাইবার লাগি তা হাতর সুনা খড়ু আ বেকর সুনাহার কাড়ি সে চণ্ডাল উপরক ফোপাড়ি দেলা, সেই শয়তান দিটা সে সব নেই পলাই গেলে, ছুয়া ঝিওটা মতো বঞ্চাই দেলা, সেই গেল মো লাগি আমিনা, মুই গেলি তার বাপু, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ তোর লাখ লাখ শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া, মিনা বেটি ফেরি মিনা বেটি, হ্যাঁ হ্যাঁ।

0: A wounded heart is hard to cure. Bhanga chhatiya bhalo hi parana. Kete chantrana ichhati re. Kete dukkha.
1: Sir.
0: Are? Omar? Tome asichu my child? Are? Ki achi? Omar asichi? Bishya? Dharani? Arati? Aruna? Are? Are chane kaiso?
1: পাগল পড়ি কিচেন আড়ে চাল গলে তাঁর এভাবে অবস্থা দেবে
0: এই নিও অমর তোমার মু নিজ হাতে চা করে আনছি নিও
1: স্যার আপনার নিজে
0: আরে মো জুঁই মু নিজে চা আনবি তো আউকি আনব
2: হে বাবু মু চা ট্রেটা ধরি আসছু মো হাত ছড়ে আনি তোমাকে আর পারি হব না বাবু
0: বিশিয়া হব না তু মতো শাসন করবু আরে চা মু পিবি আর মো জুঁই পিবে মু নিজে চা নেই আসবি তো আউ কি আনব কহিলু তু আনি ছাড় তো না না না না না মো ঝিও পরা রাগ করিব জুঁইর অসম্মান হব অমর চা পিও চা পিও
1: স্যার
0: কোন কইল স্যার মু তোম স্যার আরে তুমি এমএ পর্যন্ত পাঠ পড়িল ভিডিও হলো কাহাকু কোন ডকা যায় জানিল নাই শ্বশুরম কি কেবে স্যার ডাকন্তি হ্যাঁ ডাকন্তি ডাকন্তি হেলে সে তো বিলাতরে আমেরিকারে আম এ ওড়িশা মাটিরে শ্বশুরঙ্কু স্যার ডাক চলে না হ্যাঁ আচ্ছা আচ্ছা চাটা পিনিও বুঝিল অমর মু তোম শ্বশুর তুমি মু জয়ী মতে মতে বাবা বলে ডাক কল মি ওনলি বাবা বাবা
1: বাবা
0: হ্যাঁ বাবা কেড়ে কোণ এ ডাক কেড়ে সুইট দেয়ার ইজ নো ফ্রেন্ডশিপ নো লভ লাইক দ্যাট অফ প্যারেন্টস ফর দ্য চাইল্ড বাবা ঠিক এমতি ডাক মু শুনেছিলি দশ বর্ষ তলে বাবা বাবা ডাকি অরু মোর সারা ঘরটাকে মুখরিত করছিলাম

0: হ্যালো নিত্যানন্দ বাবু, এটি কোন করছলি?
1: মু যদি কহে তোমার ইন্তজারে আছি।
0: ইন্তজারে রবেশ,
1: হঠাৎ তুমি রাগি হচ্ছ কাই ডার্লিং? আর তুমি যদি রাগিব ডার্লিং, মু তাহলে কাহার হবি?
0: শট আপ, আপন বারবার আসি মতে বিরক্ত করছনি কাই কইলে?
1: বুঝলো ডার্লিং, এ প্রশ্নর আনসারটা মোঠু আশা না করি বরং মো ডিয়ার ফাদরঙ্কু পচালে ভালো হন্তা। মু কেবল পিতাশ্রীঙ্কু আদেশ পালন করুছি মাত্র, মোর তো লাভ নাই কি ক্ষতি বি নাই।
0: ব্যবসায়ের লোক লাভ ক্ষতির হিসাব করে, আপন মানে
1: আর মো বাপাঙ্ক সহিত মিশি তুমি বি তো ব্যবসায় করুছ, তুমি তার লাভ ক্ষতি সব জানিছ, মু খালি শেয়ারটা পাইগলে গল।
0: তাহলে কুহন্তু কেতে টঙ্কা দরকার আপনকর?
1: এই সাঙ্গে সাঙ্গে রাস্তাকে চালি আসিলা ডার্লিং, মাসকু 300 টাকা হেইগলে চলে যাব।
0: এই নিয়ন্তু, আপনি প্রতি মাসে আসি মোটু 200 টাকা নিয়ে যাবে।
1: ওকে ওকে ডার্লিং, মু আসুছি।
0: না, মু অরুণা, দিনেশ দাস কছিও মতে অরুণা বলে ডাকি পারন্তি।
1: তুমি অরুণা হুও কি করুণা হুও, তেলে সেকেন্ড শো টাইম হেইগলানি।
0: হ্যাঁ শুনন্তু,
1: আর পুনি কোন কইবা?
0: মো বিষয়ে আপন মুন্ড খেলেবেনি।
1: বিলকুল নুহ, বিলকুল নুহ, খালি মাসকু থরে আসুতিবে।

0: খতম করিয়ার তো শামশের আমার বাবু এ লোকটা বড় শয়তান আছে দোষ করে সঙ্গে সঙ্গে মোর মুন্ডর আঠা বলি দেওয়া বসিছি
1: প্রকৃতরে শয়তান কি সে কথা জানিবা বাকি নাই আরে ভাগ্যকু দীনেশ বাবু গোটে জরুরি খবর দেই মতে এঠি পঠাইলে তা নহিলে
0: খুন করিবা কি আসতলা ভাই তু না
2: মু এবে বেশ বুঝি পারছি শমশের মু তোমাকে দেবতা বলি ভাবুলি হলে তুমি মতো জঘন্য হয়ে পারিব বলে মু কল্পনা বি করি
0: আমার বাবু
1: এতে রাত্রে তাঙ্ক শোয়া ঘরক কাইকি আসত শুনে
0: তু তু নিজে কাইকি আসতল আগে জবাব দে
2: তার জবাব মু দৌছি দীনেশ বাবুঙ্কর কর্মচারী হিসাবে ধরণী বাবু এঠিকি আসন্তি আর তাঙ্ক পাই দিন রাতির বিচার বি নাই হলে তুমি এতে রাতিরে পুনি হাতরে ছুরি
0: আমার বাবু তুমি বি লোকটা কথার ভলি গল
1: এ গুন্ডাটা সাঙ্গে যুক্তি করে লাভ নাই আজ্ঞা ইয়াকু সাঙ্গে সাঙ্গে পুলিশে দিয়ন্তু মু যাউছি আজ্ঞা খবর দিয়ে
2: না হাউ ধরণী বাবু শমশের তুমি এটু চালি যাও আর দিনে এমনি দুঃসাহস করবনি
0: হায় আল্লাহ আজব তেরা ফেসলা আজব

0: তথাপি তোর অভাব বেড়ে এই ঝিউটি ভিতরে মু পাইছিলি ততে। সে আউ রাস্তাকু যাব নাই, আজিঠু সে বি তোর গোটিয়ে ছোট ভণী হই এই ঘরে রহিব।
1: বাবা
0: অহল্যা
1: অপা, নিছটারে মু কনিয়া বেশরে সজে হইতিলি সিনা, নিও মো মুন্ডর উত্তরে তম মুন্ডরে ঢাঙ্কি দৌচি।
2: অহল্যা
1: হ্যাঁ অপা, তম অধিকারর তমকো কেহি বঞ্চিত করি পারিবেনি।
0: আরে আজিঠু মোর দুইটি ঝিও সৌভাগ্য, মোর মহা সৌভাগ্য।
1: হো বিনয় বাবু, মানে বিডিও সাহেব, আউ সেটি সেমতি জবরা খুঁটা বলি ছিড়া হয়েছে কাইকি? আরে আস, তোমার আসলি অরুণা কু গ্রহণ কর।
3: আরে বিশিয়া, আরে বিশিয়া, বাজা বাজা মানুষ কো রে, খুব মন ফুলানিয়া বাজা বাজা তু, কহ কহ।

বর্ষা বর্ষা ভল লাগে এই বর্ষা। এ বর্ষা নাটা বেশ রোমাঞ্চক না? এই আষাঢ়ার বর্ষা ভিজায় সভিঙ্কু। বর্ষা আসে, বর্ষা ছরে, আউ সেই বর্ষার ভিজিবার অনুভব সতরে নিয়ারা। এ বর্ষা অনেকঙ্কু ভিজায়, উন্মাদিত ভি করে। কৃষক খুশি হুয়ে, প্রেমিক পুল্লকিত হুয়ে, আউ শুষ্ক তরুণতা বি পল্লবিত হুয়ন্তি এ বর্ষার পহিলি ছুঁয়ারে। এ বর্ষা প্রকৃতিকে নূতন জীবন দেওয়া সহিত মনুষ্য মনরে উৎসাহ ও প্রফুল্লতা ভরি দিয়ে।

0: মা তমসা নদী, তমে সাক্ষী মা, অগ্নিশুদ্ধা পতিত পাবনী মা জনক নন্দিনী জানকীঙ্ক ব্যতীত এই ত্রিসংসারে আউ কি আছে?
1: পুত্র হনুমান,
0: মাতে
1: মতে তুমি নিজ মা অঞ্জনাঙ্ক পরি ভক্তি করিছ, মু নিজর পুত্র পরি স্নেহ করিছি। কুহ হনুমান, অযোধ্যার প্রজা মানে মো উপরে যে কলঙ্ক পশুর লতি দিয়ে অযোধ্যার বিদায় দিয়েছন্তি, যে যেতে চাহিলে বি মো কপালর সে কলঙ্কর দাগ কোন কেউ লিভাই দেই পারিব না? আহ, কে পারিবনি?
0: কান্দ মা, কান্দ, আহুরি কান্দ, তোমার অশ্রুরে মোর অঞ্জলি পূর্ণ হয়ে যাও। তমসার স্পর্শ জল নুহে, মহাসতীঙ্কর লোটকাঞ্জলি নেই মু ছুটি যাবি অঞ্জনা বনকু, আউ সেই অশ্রুকু ছিঞ্চি দেবি চিত্রাঙ্গদর শরীরে। মু সত্য করি কহুছি মা, মহাসতী মৈথিলীঙ্ক লোটকপূর্ণ এ অঞ্জলি স্পর্শরে চিত্রাঙ্গদ বঞ্চি উঠিব, বঞ্চি উঠিব মা, আউ সময় নাহি মা। বাস, মো অঞ্জলি পূর্ণ হয়ে যাইছে মা, আউ কান্দ না, মতে আশীর্বাদ কর মা, সূর্যাস্ত পূর্বরু মু অঞ্জনা বনরে যেপরি পৌঁছি পারে, নচেত সবু নিষ্ফল হয়েছিব। প্রভু রঘুনাথ অপেক্ষা করিছন্তি, এ দৃশ্য দেখি সে হসিবে পরম তৃপ্তির হস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
2: দেখ রাম, মহাসতী জানকী যাঙ্ক হৃদয়ে পরপুরুষর ছায়া বি পড়িছি বলি কহিবার কাহারি স্পর্ধা নাই। অন্য পুরুষঙ্ক বিষয়ে কেবে স্বপ্নর বি চিন্তা করিছন্তি বলি কহিবাকু কাহার দুঃসাহস নাই। সেই মহাসতীঙ্কর চক্ষু জল ছিঞ্চি দেবারু চিত্রাঙ্গদ বঞ্চি উঠুছি।
0: সবু প্রভুঙ্ক ইচ্ছা।
3: ঠিক কহিছ হনুমান, সবু তাঙ্ক ইচ্ছা।
4: না গুরুদেব, মোর ইচ্ছারে নুহে, নিয়তির নির্দেশে সময় হি সবু করিছি ও করুছি।
2: হ্যাঁ রাম, মা জগজ্জননী সীতাঙ্ক কপালে পিন্ধাইথিবা কলঙ্কর টিকা আজি লিভি যাইছি, নিয়তি প্রমাণিত করিছি, এই বিশ্বরে মৈথিলী হি মহাসতী।
3: দেখন্তু বেদবর ব্রহ্মা, দেখ বিশ্ববাসী, অবতারী পুরুষ রামঙ্ক মুখরে স্মিত হাস্য,
2: এয়া হি তাঙ্ক মুখরে পরম তৃপ্তির হাস্য।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: কার্যক্রমর পরবর্তী শিল্পী গীতিস্মিতা মহাপাত্র, সে গাইছন্তি প্রফুল্ল কুমার ত্রিপাঠীঙ্কর রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: শেষে প্রফুল্ল কুমার ত্রিপাঠী অনেক রচনার শিল্পী গীতিস্মিতা মহাপাত্র।

ব্রহ্মারণ্য পণ্ডিত সমাজ সম্মানাস্পদ বিদ্বান মন্ডলী আজি বেতার যন্ত্র মাধ্যমে আপন মানুষ বেলাবলী প্রতিজ্ঞা শুনেবা যাচ্ছি আজি আপন মানক নিকটরে মহাভারত কিয়দ উপাখ্যান আজি শুনেবা যাচ্ছি হিমন্ত সমাজ আজি মহাভারত যুদ্ধর শেষ পর্যায়ে সরি যাইছে মহাভারত যুদ্ধ সরসজ্জারে পিতামহ ভীষ্ম পিতামহ ভীষ্ম সরসজ্জারে থাই চিন্তা করছেন হে ভগবান কৃষ্ণ মোর কেমিতি আপনার সহ টিকে শেষ দর্শন হন্তা মু সিনা ইচ্ছা মৃত্যু পাইছি আপনার দর্শন বিনা মোর অন্য গতি কিছু নাই প্রভু পণ্ডিত বিদগ্ধ মাধবরে লেখিলে গোটে শ্লোক রূপ গোস্বামী হে কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পিঞ্জরন্তে দেব বিষত মম মানস রাজহংস।

সন্দেহ হয়ে আসুছি গোটিয়ে পটে মহাভারত যুদ্ধ অব্যবহিত পূর্ব কৌরব বাহিনী অনেক আোটি পটে পাণ্ডব শিবির রাতে সারা চিন্তা চলছে রাতে পাইলে যুদ্ধ কেমিতি হব পাণ্ডব সপক্ষে অনেক ভগবান কৃষ্ণ চিন্তা কলে রাতে অবস্থা কন টিকে দেখা যা ধর্মরাজ যুধিষ্ঠির ডাকিলে ভীষ্ম বুঝাউছেন বেলাভাবে শুনছেন লোমা পাণ্ডব পক্ষর ভগবান কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির চালিলে রণাঙ্গন রাতে কন ঘটনা হচ্ছে যেতে ভগবান কৃষ্ণ বাহি অবস্থা দেখা ভগবান কৃষ্ণ কেমি দেখা যাচ্ছে রসকাল ছন্দ কবি দীনকৃষ্ণ দাস

দেখিব মু কেমিতে চিহ্নাই পারিব সপক্ষ বাহিনী কি হাতরে ধরিতলা কলঙ্কে তীরকু বাম করকু চিরি দেলা রক্ত ধার ধার বহিলা সে রক্তর দাগ তীরর অগ্রে লগাই দেলা নাগান্তক বিদ্যা প্রয়োগ করি তীরকু ছাড়ি দেলা সমস্ত পাণ্ডব মানকর ললাটরে বিজর টিকা লাগি গলা হসি দেলে ভগবান কৃষ্ণ ক্লেরে বাবু তো না কোন বেলাল সেন আরে তোরি না বেলাল সেন না আচ্ছা মু তো আসিলি পাণ্ডব মানকর সপক্ষে মো কোনসি ললাটরে বিজর টিকা লাগিলা নাহি যদি মো জন অনি সত্য রখিব মান।